மா தங்க மாட்டாங்க பிரியாட்டு குஷி பியன் சூடி ஜா பாயோ தீ கம்ப்யூட்டர் கிண்டா டூக்கே தோ பாயன் சட்டாங்க தூசி কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত গরলে নেপাল কে নম্বর ওয়ান হারো এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়া আর সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ তাও আমার মনে কই লাগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইলা ঝুসি আর এ ফোন নম্বর 0215 45 7887 98 4 20 35 541 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।

0: าตั้งยังมันไม่ตัดง่ายเปลี่ยนคุณไม่รักคุณอะไรหมดนะทำไรบริษัทก็ชิบียนจูดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกตต่อไปจะตันยาวดูเช่นเฮ้ยแม่งมาเนี่ยงงคุณทำไม่ได้คุณน้ำหมดแล้วทำไมวะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคนัมเบอร์วันฮาร์ดแวร์สตาร์ทอฟเอเจคชั่นเซ็นเตอร์ฮอนี่เอาเอาซีพีเอ็นมาตะคอมพิวเตอร์ปาวนุกับซาเต้คอมพิวเตอร์สิกาวเนย์รู้แค่อีกตัวมบิ๊กรีฮาเลมากอร์มาบิ๊กรีกอร์เมย์แบงก์เมย์ทวิสคูลอาฟิสดุนสุกิสแองสอสตามาบิ๊กรีโอเอไอรับบนเอาเนี่ยสุบิดาปินชาร์จูซี่English language कक्षा को भी व्यवस्था चाहो कंप्यूटर लैपटॉप प्रिंटर फोटोकॉपी मशीन इंटरकॉम सिस्टम इन्वर्टर सोलर सिस्टम अब इन्वर्टर को बैटरी पनि पाइन्छ सीसी क्यामेरा र भरपर दो इन्टरनेट पनि जोडिन्छ थौ आमा मलाई लागे डाके औ तालो बेताल महिरेर फेर दुख पाइएला नि झुसी औ यो फोन नम्बर 01545787 9420335541 अब भयो अब गुड भेरी गुड भेरी गुड
1: यसको त नाम मात्र मदन रहेछ यार एक वर्षदेखि मुना म्याडमलाई मन पराउँछ न भन्न सक्छ न छोड्न सक्छ के गर्छ होला यसले
2: अनि तलाई थाहा छ यो संसारमा एउटै अनुहार भएको सातजना हुन्छ नि
3: त्यस्तै हो भने त मुना म्यामको र मदनको पनि होला नि दुई चारजना
1: मुना म्याडम र मदनको चाहिँ थाहा भएन होइन अरू तिन चारजनाको चाहिँ लभ सक्सेस होला है
4: जसरी मदनको माया मुनाले बुझेको थियो त्यसरी एक दिन मुना म्याडमले मेरो माया खसरी
5: Wait, madam, I'll go, madam.